0: আল্লো খারাক সামেপ মা মাংহাং মাইয়াক থংলে কুইগলাও পনুনু বা ইগলাবা সামেগেন সামলো আগেপ সুনো বাচ্ছে কর কন থিমবেন গুদং দং চুরে ইং সেবুং হিমবা মুগলে বিছে ইউন্দ মা গাসি মুক্তে ইং সুমবং পেমুং পেক মাই তু আল্লো নি আং কপ মনু তানি খারাক লে লাগি সেমুই নাক তিগে আল্লো সফাং পাঙ্গেন মিন্ত মুদেন থিমবে হে
1: কুজু জাম্বো দি লুঠি খা গা তো ইন সামচি দি লেরিম খ্যাপডা নাচি সিংকে লিঙ্গে থাম চে কাপুল থারিং কি লেরিম খ্যাপডা দিন আলো গাছু সুদুইন মিডিয়াম ওয়েব কি মিটার নিঙ্গে চুসুম চুজার খেসুম দিন কিলা হাস চিক জিবা জেতা কাছেন জেঙাই এফ এম মেগা হাস গ্যাদা সুম দিলে নিউ সন এ আই আর এফ কি থলি গুটি সেমানা খে লিঙ্গে চুকি লুঠি খা গা তো লে পাঙ্গেন মেতো ডে জপে লেরিম খ্যাপডা সেমানা দুইন সামচি দে চিকা লুছেন খাঙ্গি খলৈ ছুচি থেঞ্জি ফিচামগি ছুচি আদুদে কর্মা সুমচু হেপচা দারিং জাফুরপ রাবজুম চমদিন নামল মিতা লয়ে ফেদা দৌ জিপ সাকা দৌ ছি চুকসুম ছিলিং ল নি তো খেচি টুক লয়ে ইন্দা দৌ আপি গে ছি খেচি গেইন দারিং গি থেনলে পাঙ্গেন মিতো ডে জপে লিরিম খ্যাপডা গি তেন দে গৌবাম ফিদুইন টাশি মেলামলে

0: আরে নমং সুৎগং তো গমা লঞ্চ চেনং কিমি ড্রং মিতলাম সুরং থিদক দ্রৌপদী মর্ম সানিমলত কা রেঞ্জং নম্বি ক্রেম ছিবদবু প্রেসিডেন্ট পুলিশ কলার ছিল বিনছেদবু থুপে আরে পালজা স্টেডিয়াম কা তিমগ লুকা থুপে আরে মাতুং ম থুপে আরে কা থিদক সা দীপকা জুংপন ওম প্রকাশ মাথুর গুলনকর্থা প্রেম সিং তামং রেণু কৃষ্ণ কুমারী রায় গুলনকর্থা গারনং আরতিলং অন নম্বিক সা গুলনপন রেন অক্ষে সচদেবা লা নিবাম্বু গুথমা মিমংরেম রিংচুক টংলং থিদক নানকা আরে জংবু ছিবদবু প্রেসিডেন্ট পুলিশ কলার ছিল রেঞ্জং সানম্বিক সংরেমকা হুয়ু ননকা তুদু মিনর প্লংকা মাথুবু তেখান রেমকা লিউলং ননকা আরে ছিল রেমটং থুব্বা আগ্যাব্দ সঙ্গ মন থুবু নিম ও লিনন সুংনং ম ও রেনু ননকা ইগদোলা আরিং চপলং রেঞ্জং নম্বিক সিরেসা বং চক্রে নামকুর গ্যক কুকুসা কুক্যক থেপ কুক্যক কাঙন থুবু গোথমা অনন আলিমগং রেঞ্জুং নম্বিক ননকা ল্যাংমোকা আকেত আদ্যাং বলা ছংকা আমাবু গেনলেম থবু নিম ও থিদক ননকা রেঞ্জুং নম্বিক রেম হুয়ু হুয়ু ননকা ল্যাংজুং রেম আকেত আদ্যাং সাদীপকা থুলং ননকা লিপকা আগ্যাবদু দুক্তংপং রেমকা সে থুবু কা তছি আগ্যাবটং থবু নিম ও থিদক ননকা সুংবং রেঞ্জুং সিরিয়াসা মিনর বিক সা সাম লিয়াংমু দেবকা লিয়াংসের নিবাম্বু মনসা লিয়াংকা আগ্যাবদো নট করবু সং লাচু অ কা রেঞ্জুং নম্বিক নন আমাবু গেন লেমসেদবু নিম ও থিদক নন আলথুক সা থামজিউ পংলম ননকা লাটবাম্বু দুক্তং পং সাইবার ক্রাইম অনলাইন ফ্রড হ্যাকিং প্লংকা আরিং মাতবুং ম ও রেনু ননকা নম্বিক রেমকা আলথুক সা থামজিউলত আমি উংগ্যামত নিম গাটবু অনা উরি দীপ্তম্বু দুক্তংপং রেম সে গাটবু নিমলি নসুং নম ও
1: পুলিশ ব্যবস্থা কো অধিক সিটিজেন ফ্রেন্ডলি বানায় জানা চাহিয়ে তাকি সামান্য লোক বিনা ভয়কে আপনি সমস্যা দর্জ করা সাকে মহিলাও বাচ্চোঁ ওর কমজোর বর্গকে প্রতি সংবেদনশীল ব্যবহার কবি প্রাথমিকতা দেনি চাহিয়ে সাইবার ক্রাইম অনলাইন ফ্রড হ্যাকিং ও ডিপ ফেক জেসি নেই চুনতিয়া সামনে আ রহি ইন নেই চুনতিয়া সে নিপটনে কে লিয়ে পুলিশ কো লেটেস্ট টেকনোলজি সাইবার সিকিউরিটি ও ডিজিটাল ইনভেস্টিগেশন মে দক্ষ বানানা হোগা
0: উলমদো রেঞ্জুং নম্বিক নন কালিয়াং মুসা লিয়াংজুং নম্বিক খেক কা কতি ফুঙো থাবু রথ থুব থুবু নিম ও সুরং গ্যাকা থিদক দ্রৌপদী মুর্মু নন লোকসভা সা শিংকা তুক কুংকুপ আরবোরিয়াম থ্যাংমুং ম ও কুংকুপ আরে রেমকা লালি গুড়া শিয়ংলালি নন থ্যাকছিউ আরে কুংকুপ থ্যাং শিবু থুপি আরে রে ল্যাংজুং থিদক সা গেন ইউকা বিকশং অন ওয়ার্ত সা তনছিম রেমকা নে থুবু সা আদংকাত গুথম আরে থংগম নন রেঞ্জুং সা লিয়াংমি লিয়াংত সাফিক্ল ত্রেমিয়ে থুবু নিম ও লেপকা আরে ননকা ইদে বার্ত রেমকা গেসংকা রেঞ্জংসা নলা লেন্টপ রেমলা নিয়ে থুবু নিম ও লাচিন মঙ্গন দম থা কা সুরং ই আরও এস ডি এম সা গেন্থ কা বি এল ও বুথ লেভেল অফিসার সংরেমকা এস আই আর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন থামলংপং তাৎসং সাতনকা থুপি কাত মুনমুং ম ও মাঙ্গন সা এস ডি এম রেন সন্দীপ কুমার ননকা বি এল ও সংরেমকা আরে থামলং দীপ্তম্বু আগ্যাবদু আরিংপং থুনং ম ও বি এল ও সংরেমকা তুদু তুদু সা বুথ লেভেল এজেন্ট সংদেব কানং নন নাহান চুমস লং নন হুয়ু দেব কা লেনটপ লিউ গাটবু আরিং দিনবুং ম ও গ্যাকার সা দমক্যপ গেছক নাংসিংকা এস আই আর এনুমিরেশনস ফর্ম সা আরি রে নমচুম লাবো সা ছামথাপ লমনকা জিংসেদবু নিম ও লিয়াংদে রুথ সা ব্রডব্যান্ড কমিটি ডি এল বি সি নন সুরং নামচি লিয়াংদে সা এডিশনাল লিয়াংদে কালেক্টর সা গেন্থ কা চুমসদ কাতম ও চুমসদ আরে কা আরে সা জিকাপ্রে ব্রডব্যান্ড সা ইনফ্রাস্ট্রাকচার তারব টেলিকম অশোক অন লিয়াংদে কা তেখান বিনবু সংসা নৌকা কাতলত রেমকা লং দিম মাছং গোথম अरे चुमसद का नामचीसा एडीसी रेन सुभाष किमेरे का अरे चुमसद का लाथोबु सोंग्रेम रिंगछुक टोंगलंग अरे कुरमोम नन टेली कम्युनिकेशन दिप्तोंबु का दिप्तोंग पोंग सेच्योंग का अमोबु गेन लेमाम बुसा अरिंग पोंगला दिनबंग मो अरे नन अलोनगोंग चुमसद अरे का अरे बोंगशी नोंग का कातलत नुनगाटबु अन अरे साते खान विनबु सोंग्रेम टेली कम्युनिकेशन अरेंग सातारवत पेयुक मुनवाम्बा ऐसा थपलों पंग दुदगाडबु अरिंग प्लोंग कला थामदन मातमंग मो ओ लंसुत अविदो छोंगबुंग मो अलोंग लंसुत अरिरिम कुन्योंग रिंगा सेन नोंग ओ
2: दे लोंगटेखा गातुई थारी गिनेचुल चुकिला डेंजोंग पचले सेमबना थारिंग पालजे स्टेडियम ना डेंजों की टिमसों गाकपो यांग ना सिक्किम पुलिस सुई थेनलो येंथक चेन सेलजी प्रेसिडेंट्स पुलिस कॉलर टू द सिक्किम पुलिस लाप्ती तेंडेल खने चेक गर्दे थापने नांगबोइन थांगदी ना ग्यागार गी सिजिन द्रौपदी मुर्मू न्यापो डेंजों की सिक्योंग छेनपो ओम प्रकाश माथुर डेंजों की चचिलेम्पो प्रेम सिंह तामांग थांग श्रीमती कृष्ण कुमारी राय डुंगसे चवो आर तिलांग थांग डायरेक्टर जेनरल अफ पुलिस अक्षय सचदेवा छेनबो नांगबोइन खोंग छेनवे का सिजिन लो सिक्किम पुलिस टू गी गार्ड ऑफ ऑनर एंड नेशनल सल्यूट नांगबोइन मुर्मू छोगी सेलशेना सिक्किम पुलिस लो प्रेसिडेंट्स पुलिस कॉलर फिशे शुभे गार्टो इन तांग सिक्किम पुलिस दे चिक्तो गेग्या गुपचु खदिन नांग लेगो चुको नांगबोइन थांग थातो सा ग्यालखाप ना किटा थिम थांग कुसुंग बो नांगी थांग सिजिन गी थिमसुंग बो चुलो मिसेर चुन्यांपु थितोक थेनगो से शुबोइन दिले खोंगी डेंजों की ग्यालकाप सुम न्यांपु जामलिंग योंग साचाम यांग ना इंटरनेशनल बॉर्डर गौशा की फिया छेनपु आंगले नांखो की थांग छिग्याल की तेकोर लो थपनी ये थांग दि सिक्किम पुलिस सुई थेन लो गाकेन गेंगुर इन से शुजिन थिंगसांग की ठुलचे की फिया साइबर क्राइम ऑनलाइन फ्रॉड हैकिंग सुथेन जिन ये अदिफिया पुलिस लेयोग पचुलो थिंगसांग की ठुलरिक थाप्रिक साइबर सिक्योरिटी अवेयरनेस थांग डिजिटल इन्वेस्टिगेशन निशुक फ्यागो से शुभ नांगबो इन